শাখার প্রার্থীর বাবে, ছটা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর বাবে, চারিটা পদ হিউম্যান রিসার্চ শাখার প্রার্থীর বাবে, তিনিটা পদ ইনফরমেশন টেকনোলজি শাখার প্রার্থীর বাবে আর দুটা পদ ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর বাবে। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত বিই, বিটেক বা তিন বছরীয় পাঠ্যক্রমের ডিপ্লোমা থাকা হব লাগিব। হিউম্যান রিসার্চ শাখার পদর ক্ষেত্র প্রার্থী এমবিএ বা পিজিটিএম থাকা হব লাগিব। দরমহার নারীক নিরিখ মাহে 37,300 টাকার 1,12,000 টাকালৈ, লগতে 14,200 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। জুনিয়র ম্যানেজার পদর সংখ্যা 31টা, ইয়ারে 12টা পদ ইলেকট্রিক্যাল শাখার প্রার্থীর বাবে, 9টা পদ সিভিল শাখার প্রার্থীর বাবে, 6টা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর বাবে আর দুটাকৈ পদ ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর বাবে। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা হব লাগিব। দরমহা নিরিখ মাহে 25,000 টাকার পৰা 92,000 টাকালৈ, লগতে 12,100 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। আটাইবোৰ পদৰ ক্ষেত্ৰত প্রার্থী বয়স 21 বছৰৰ পৰা 38 বছৰৰ ভিতৰত হব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট www.apgcl.org। পুনৰ কৈছো, www.apgcl.org। আবেদনৰ শেষ তাৰিখ জুনিয়ৰ মেনেজাৰ পদৰ ক্ষেত্ৰত 21 আগষ্ট আৰু এছিষ্টেণ্ট মেনেজাৰ পদৰ ক্ষেত্ৰত 23 আগষ্ট। পাঞ্জাব ন্যাশনেল বেংক নামৰ প্ৰতিষ্ঠানত খালি হোৱা 545টা লোকেল বেংক অফিচাৰ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। দৰমহা নিৰিখ মাহে 48,480 টকাৰ পৰা 85,920 টকালৈ, লগতে অন্যান্য বানচ থাকিব। প্রার্থী স্নাতক হব লাগিব। প্রার্থী বয়স 20 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট pnb.bank.in। পুনৰ কৈছো, pnb.bank.in। আবেদনৰ শেষ তাৰিখ 9 আগষ্ট। নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ ৰেলৱেত খালি হোৱা 6,777টা এপ্ৰেণ্টিছ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। প্ৰাৰ্থী উচ্চ মাধ্যমিক পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱা আৰু সংশ্লিষ্ট ট্ৰেডত কোনো ITIৰ পৰা নেশ্যনেল ট্ৰেড চাৰ্টিফিকেট অৰ্জন কৰা হ'ব লাগিব। প্ৰাৰ্থী বয়স 15 বছৰৰ পৰা 24 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। এবছৰীয়া প্ৰশিক্ষণৰ কালচোৱাত প্ৰাৰ্থীয়ে মাহে 9,600 টকা জলপানী পাব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট nfr.indianrailways.gov.in। পুনৰ কৈছো, nfr.indianrailways.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 19 আগষ্ট। নিয়োগ বাতৰি ইমানেই।